শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 7ই অক্টোবর বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। উত্তর কোরিয়া কর্তৃক অপহৃত জাপানের নাগরিকদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী তাকায়চি সানায়ের প্রতি জোরালো কূটনীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন অপহৃতদের পরিবারবর্গ। ইয়োকোতা তাকুইয়া এবং ইজুকা কুইচুরো গত মাসে যুক্তরাষ্ট্রে তাদের সফরের বিষয়ে জানাতে মঙ্গলবার প্রধানমন্ত্রী তাকায়চির সাথে সাক্ষাৎ করেছেন। ইয়োকোতা অপহৃতদের পরিবারের সদস্যদের একটি অংশের প্রধান। তার বড় বোন ম্যাঘুমি 13 বছর বয়সে অপহৃত হয়েছিল। অন্যদিকে ইজুকার 1 বছর বয়সে তার মা তাগুচি ইয়াকো অপহৃত হয়েছিলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফরকালীন ইয়োকোতা এবং ইজুকার সাথে জাপানি আইন প্রণেতারা ছিলেন। দলটি সহযোগিতা লাভের জন্য সরকারি কর্মকর্তা সহ অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেছেন। ইয়োকোতা বলেন, তিনি মার্কিন কর্মকর্তাদের কাছে ছোট্ট শিশু অপহরণের এই ঘটনাটিকে তাদের নিজেদের সাথে যেন ঘটেছে বলে বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। ইয়োকোতা বলেন, তিনি চান জাপান সরকার যেন শক্তিশালী কূটনীতিকে উৎসাহিত করে যাতে তার মা এবং ম্যাঘুমি যত দ্রুত সম্ভব পুনর্মিলিত হতে পারেন এবং একে অপরকে আলিঙ্গন করতে পারেন। ইয়োকোতা উল্লেখ করেন যে সোমবার ছিল ম্যাঘুমির 62তম জন্মদিন। তিনি বলেন, তাকে এমন এক দীর্ঘ এবং কঠোর জীবন কাটাতে বাধ্য করা হয়েছে যা কারো কল্পনারও অতীত। তিনি আরও বলেন যে অপহৃতদের উদ্ধার করতে না পারার জন্য তিনি অত্যন্ত দুঃখিত। বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে সাইবার হামলা করার অভিযোগে অভিযুক্ত একটি আন্তর্জাতিক হ্যাকিং গোষ্ঠীর সন্দেহভাজন এক মূল সদস্যকে জাপানি তদন্তকারীরা আটক করেছেন। তদন্তকারী সূত্রসমূহ জানাচ্ছে, চলতি মাসের শুরুতে সন্দেহভাজনকে জার্মান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিটি 28 বছর বয়সী একজন রুশ নাগরিক বলে জানা গেছে, যিনি কিলিন নামে পরিচিত আন্তর্জাতিক সাইবার অপরাধ গোষ্ঠীর একজন মূল সদস্য বলে মনে করা হয়। ধারণা করা হয়, কিলিন বেশ কয়েক বছর ধরে র্যানসামওয়্যার হামলা চালিয়ে বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি করেছে। র্যানসামওয়্যার হল এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা অনুমতি ছাড়াই কোনো কোম্পানির ডেটা এনক্রিপ্ট করে ফেলে এবং তা মুক্ত করার জন্য অর্থ দাবি করে। যেহেতু জাপান এবং অন্যান্য দেশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে, কর্তৃপক্ষ তথ্য পায় যে সন্দেহভাজন ব্যক্তিটি জাপানে রয়েছেন। জানা গেছে, মে মাসে জাপানি তদন্তকারীরা পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকা থেকে সন্দেহভাজনকে আটক করেছে। জাপানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান র্যাপিডাস জানিয়েছে, উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে তারা 17টি দেশি এবং বিদেশি সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানির সাথে জোট গঠন করছে। পরবর্তী প্রজন্মের চিপের পরিকল্পিত বাণিজ্যিক উৎপাদনের পূর্বেই কোম্পানিটি তাদের গ্রাহক ভিত্তি সম্প্রসারিত করার প্রচেষ্টা জোরদার করছে। এই উদ্যোগে জাপানি অংশীদারদের মধ্যে রয়েছে তোশিবার একটি গ্রুপ কোম্পানি, দাই নিপ্পন প্রিন্টিং এবং তোপ্পান। বিদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। র্যাপিডাস জানাচ্ছে, এই সহযোগিতাটি হল র্যাপিডাস কোর নামক একটি নতুন কাঠামোর প্রথম পর্যায়। এই উদ্যোগটি চিপের নকশা এবং উৎপাদনের সাথে জড়িত ব্যবসা প্রতিষ্ঠান এবং গবেষণা কেন্দ্রগুলোকে একত্রিত করবে। উন্নত চিপ খাতে শ্রমিক ঘাটতির মাঝেই এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। র্যাপিডাস আগামী অর্থ বছরের দ্বিতীয়ার্ধে উত্তর জাপানের হোক্কাইদোতে একটি অত্যাধুনিক 2 ন্যানোমিটার চিপের ব্যাপক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে। জাপান সরকার প্রায় 3 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় $19 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। আগস্ট মাসে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় তুরস্ক এবং পাকিস্তান দ্রুত সামরিক বাহিনী মোতায়েনের জন্য সৌদি আরবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশ তিনটি একটি জরুরি বৈঠক করে। প্রতিবেশী ইয়েমেনের সরকার বিরোধী গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান হামলা বিনিময়ের মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হল। পরে প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে হুতি বিদ্রোহীদের নাম উল্লেখ না করে সৌদি আরবের উপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানানো হয়। এতে বলা হচ্ছে, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী তিনটি দেশ অবিলম্বে তাদের যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নের দিকে অগ্রসর হবে। বিবৃতিতে আরও বলা হচ্ছে যে তারা সৌদি আরবে সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহ করতে এবং সেগুলোর দ্রুত মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা কারাগার থেকে তার মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে মিছিল করছেন। রবিবার দেশটির উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। উল্লেখ্য, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই এর ক্ষমতার মূল ভিত্তি সেখানেই। 2022 সালে খান ক্ষমতাচ্যুত হন এবং পরের বছর দুর্নীতি এবং অন্যান্য অভিযোগে কারারুদ্ধ হন। তার সমর্থকেরা বলছেন, এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য, গত মাসে জনশৃঙ্খলা আইনে ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীরা তাদের মুক্তির জন্যও দাবি জানাচ্ছেন। চীন সীমান্তবর্তী এলাকায় আগস্ট মাসে সংঘটিত ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যাজনিত দুর্যোগের পর নেপাল সরকার অনুসন্ধান ও উদ্ধার অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার সোমবার জরুরি অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রম ছাড়া সামরিক ও পুলিশ সদস্যদের জড়িত অভিযান স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে। কর্মকর্তারা দুর্যোগের 40 দিন পর জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা কম থাকার কথা উল্লেখ করেন। তারা আরও জানান, নতুন কোনো তথ্য পাওয়া গেলে অভিযান পুনরায় শুরু করা হবে। 26 আগস্ট আঘাত হানা এই দুর্যোগে নেপালে 1455 জন নিহত এবং 5200 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে 5 জন জাপানি নাগরিক রয়েছেন। চীনা গণমাধ্যম জানায়, সীমান্তের চীনা অংশে 43 জন নিহত এবং আরো 510 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, কেমন আছেন শ্রোতা বন্ধু? এনএচকে ওয়ার্ল্ড জাপানের সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আজও আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন একসঙ্গে শিখি জাপানি ভাষা।
0: আজ আসরের 32তম পাঠে আমরা শিখব জাপানিতে কি করে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার উপায় জিজ্ঞেস করা যায়।
1: নিঞ্জাভক্ত মার্কিন নাগরিক মাইক তার জাপানি বন্ধু কাইতোকে সঙ্গে নিয়ে হাইওয়ে বাসে করে মিয়ে জেলার উয়েনোশি স্টেশনে এসেছে। কাছাকাছি একটি স্টোর থেকে পোশাক ভাড়া নিয়ে মাইক একেবারে নিঞ্জা সেজে গেল আর দুজন মিলে ছুটল নিঞ্জা মিউজিয়ামে।
0: আসুন তাহলে শুনি আজকের 32তম পাঠের স্কিট।
2: মাইক, নিয়াও নে, かっこいい。
3: 嬉しいな。あの、すみません。忍者博物館までどう行ったらいいですか？
2: この道をまっすぐ行ってください。博物館は左にあります。
3: わかりました。ありがとうございます。
2: さあ、行こう。
0: সংলাপের প্রতিটি লাইনের অর্থ এবার জেনে নেব আমরা।
1: নিনজার পোশাকে মাইককে দেখে কাইতো বলল,
2: মাইক নিয়াও নে,
0: মাইক বেশ মানিয়েছে আপনাকে,
2: কাকোই,
0: দারুণ দেখাচ্ছে।
1: উত্তরে মাইক বলল,
3: উরেশি না,
0: শুনে খুশি হলাম।
1: তখন সে একজন পথচারীকে জিজ্ঞেস করল,
3: আরো সুমিমাসেন,
0: আচ্ছা শুনুন, মাফ করবেন,
3: নিনজা হাকুবেৎসুকান মাদে দো ইত্তারা ইই দেসু কা,
0: নিনজা মিউজিয়ামে কিভাবে যাওয়া যাবে?
1: পথচারী উত্তরে বললেন,
2: この道をまっすぐ行ってください。
0: এই রাস্তা ধরে সোজা চলে যান।
2: 博物館は左にあります。
0: ミュージアム বাম পাশেই অবস্থিত।
1: マイク তখন বলল,
3: わかりました。
0: বুঝতে পেরেছি।
3: ありがとうございます。
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: কাইতো মাইককে যাওয়ার আমন্ত্রণ জানালো।
2: さ、行こう。
0: আচ্ছা তাহলে চলুন যাওয়া যাক।
1: মনে হচ্ছে মিউজিয়াম খুব বেশি দূরে নয়।
0: স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিটের মতো পথ। নিনজাদের পোশাক পরিচ্ছদ ভাড়া দেওয়ার অনেক দোকান এই এলাকায় অবস্থিত। আজকের মূল বাক্য হচ্ছে নিনজা মিউজিয়ামে কিভাবে যেতে পারি।
3: নিনজা হাকুবেৎসুকান মাদে দো ইত্তারা ইই দেসু কা,
0: এই প্যাটার্ন মনে রাখলে আপনি জাপানিতে সহজেই আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার উপায় জিজ্ঞেস করতে পারবেন।
4: নিনজা হাকুবেৎসুকান
0: মানে হলো নিনজা মিউজিয়াম। এরপর
4: মাদে
0: হলো একটি পার্টিকেল, কোনো স্থানের পরে মাদে থাকলে বোঝায় ওই স্থান অভিমুখে বা ওই স্থান পর্যন্ত।
4: দো ইত্তারা ইই দেসু কা
0: মানে কিভাবে যাব বা কিভাবে গেলে ভালো হয়। আজকের পয়েন্ট হচ্ছে গন্তব্যে যাওয়ার উপায় জিজ্ঞেস করা। এক্ষেত্রে প্রথমে আপনার গন্তব্য স্থানের নাম বলুন, এর সঙ্গে জুড়ে দিন পার্টিকেল
4: মাদে,
0: এবং তারপরে বলুন
4: দো ইত্তারা ইই দেসু কা।
0: এখানে
4: ইত্তারা
0: ক্রিয়ারূপটি আসলে যাওয়া অর্থাৎ
4: ইকু
0: ক্রিয়াপদের শর্তবোধক রূপ। বলতে পারেন ইত্তারা মানে গেলে, কাজেই দো ইত্তারা ইই দেসু কা মানে হলো কিভাবে গেলে ভালো হবে।
1: বন্ধুরা এবার শুনে শুনে বলুন,
4: দো ইত্তারা ইই দেসু কা, নিনজা হাকুবেৎসুকান মাদে দো ইত্তারা ইই দেসু কা।
1: সবাই বুঝতে পেরেছেন তো?
0: এবারে একটি নমুনা সংলাপ। কিয়োতো স্টেশনের সামনে বাস স্টপে একজন পর্যটক জানতে চাইছেন তার গন্তব্যে কিভাবে যাওয়া যাবে।

0: すみません。金閣寺までどう行ったらいいですか？101番のバスに乗ってください。
1: নমুনা সংলাপ শুনলেন, অর্থটাও জেনে নিন।
2: আচ্ছা, মাফ করবেন।
1: মনে আছে তো দৃষ্টি আকর্ষণের জন্য এই কথাগুলো বলা হয়।
0: কিংকাকুজি মাদে দো ইত্তা রা ইই দেসকা?
2: কিংকাকুজি মন্দিরে কিভাবে যাওয়া যায়?
3: কিংকাকুজি,
1: এটি হলো কিয়োতোর বিখ্যাত কিংকাকুজি মন্দির, যা এই পর্যটকের গন্তব্য।
0: 101番のバスに乗ってください。
2: 101番バスを উঠুন।
3: 101番
1: মানে 101 নম্বর
3: বাস।
1: বুঝতেই পারছেন এটা হলো বাস। এরপরে আছে
3: নোত্তে।
1: এই ক্রিয়ারূপটি হলো কোনো পরিবহনে ওঠা, চড়া, আরোহণ করা অর্থে ব্যবহৃত
3: নোরু
1: ক্রিয়ার তে রূপ। কাজেই
3: নোত্তে কুদাসাই
1: মানে হচ্ছে প্লিজ আরোহণ করুন।
2: ঠিক আছে বন্ধুরা, এবার শুনে শুনে বলুন।
3: どう行ったらいいですか？金閣寺までどう行ったらいいですか？すみません。金閣寺までどう行ったらいいですか？
1: では、অন্যান্য গন্তব্য নিয়ে প্রশ্ন করা অনুশীলন করা যাক। মনে করুন আপনার হোটেলে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না। মানচিত্রে ওই হোটেলটিকে দেখে জিজ্ঞেস করুন সেখানে কিভাবে যেতে হবে। এই হোটেল কথাটির জাপানি
3: কোনো হোটেল, কোনো হোটেল।
1: তবে শুরুতে বলুন
3: সুমিমাসেন।
1: তাহলে চেষ্টা করুন তো।
0: সুমিমাসেন, このホテルまでどう行ったらいいですか？すみません。このホテルまでどう行ったらいいですか？
2: ঠিক মতোই বলতে পেরেছেন নিশ্চয়ই?
1: এবারে আরো শিখি পর্ব। এতে আমরা শিখব দিক বোঝানোর উপায়।
2: প্রথমে ডান দিক মানে
3: মিগি
2: এবং বাম দিক হচ্ছে
3: হিদারি।
2: শুনে শুনে বলুন
3: মিগি হিদারি।
1: এবার সোজা বরাবর মানে হলো
3: মাসুগ।
1: শুনে শুনে বলুন
3: মাসুগ।
1: এই রাস্তা ধরে সোজা চলে যান। কথাটির জাপানি
3: মাসুগ ইত্তে কুদাসাই।
1: যদি ডানে মোড় নেওয়ার দরকার হয় তাহলে ঘোড়া, মোড় নেওয়া, বাঁক নেওয়া ইত্যাদি অর্থে
3: মাগারু
1: ক্রিয়াটি ব্যবহার করে বলুন
3: মিগি নি মাগাত্তে কুদাসাই,
1: অর্থাৎ ডানে ঘুরুন প্লিজ।
2: যা কিছু শেখা হলো সেগুলো মাথায় রেখে চলুন আরো একবার শুনে নেওয়া যাক আজকের স্কিট।
4: মাইক নিয়াও নে, কাকোই
5: উরেশি না। すみません、忍者博物館までどう行ったらいいですか？
4: この道をまっすぐ行ってください。博物館は左にあります。
5: わかりました、ありがとうございます。
4: さあ行こう。
6: ミーヤーのトラベルガイド。
2: সময় হলো মি আর ট্রাভেল গাইডের। মাইক এবং কাইতো মিয়ে জেলায় যাওয়ার জন্য হাইওয়ে বাসে উঠেছিল। বাসে ভ্রমণ সময় সাপেক্ষ হলেও বেশ সাশ্রয়ী। জাপানের হাইওয়ে বাস নিয়ে আজ আমরা কথা বলবো।
1: অনেক গন্তব্যেই আপনি হাইওয়ে বাসে করে সরাসরি পৌঁছে যেতে পারেন। নৈশকালীন বাস হলে সময়ও বাজবে, কেননা আপনার ঘুমানোর সময়ও যাত্রা অব্যাহত থাকবে।
2: হাইওয়ে বাসে করে কোন ধরনের গন্তব্যে যাওয়া যায়?
1: অনেক জায়গায় আপনি যেতে পারেন। টোকিও থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর জনপ্রিয় রুট হিসেবে নাগোয়া, ওসাকা এবং কিয়োতোর মতো বড় ও বিখ্যাত শহরগুলোতে যেমন যেতে পারেন, তেমনি ফুজি পর্বত, হাকোনে এবং খুসাৎসু ওনসেন নামক উষ্ণ প্রস্রবণের মতো পর্যটন স্থানগুলোতেও যাওয়া যায়।
2: হাইওয়ে বাসে সিট বুক করতে হয় কিভাবে?
1: ইন্টারনেটের মাধ্যমে এই কাজটি আপনি করতে পারেন, এমনকি পছন্দের সিটও বেছে নিতে পারেন।